0: রেডিও এরিয়া এফএম 98.6 আরে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা।
1: বুলবুল বুলবুল বুলবুল এটা ইরানি চড়া বুলবুল কমিউনিকেশন কো রাত্রি প্রস্তুতি।
2: বুলবুল বুলবুল বুলবুল।